0: দিনবে টাকা ঝুনু টাকা দিন কম তারিখটা তারিখটা তারিখটা তারিখটা
1: ঝুম